আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টে 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সড়ক মেরামত ও খারাপ আবহাওয়ার প্রেক্ষিতে পেহেলগাঁও ও বালতাল রুটে অমরনাথ যাত্রা বন্ধ রয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ে আজ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ভারতের রশ্মিতা চারিহা আসানে কোরিয়া মাস্টার্স ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত।

0: 2022 সালে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই অভিযানের সূচনা হয়। এবছরের অভিযানটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। এবারের উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। এই অভিযানকে কেন্দ্র করে 200টিরও বেশি ভারতীয় দূতাবাস, হাইকমিশন এবং বাণিজ্যিক দূতাবাসগুলিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবছরের উদযাপনের প্রধান আকর্ষণ সূর্যপথ তিরঙ্গা ডিজিটাল রিলে বা ধারাবাহিক কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারীদের শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, তাদের সাহসিকতা প্রত্যেক ভারতীয়কে সবসময় অনুপ্রেরণা যুগিয়ে যাবে। প্রধানমন্ত্রী আরও জানান, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়োর আহ্বান আমাদের স্বাধীনতা সংগ্রামে এক নতুন শক্তি সঞ্চার করেছিল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি স্বাধীনতা সংগ্রামের অজানা বীরদের কথা তুলে ধরতে গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আচার্য হিসেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার তিনি আহ্বান জানান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে লোকভবনের মার্বেল হলে গতকাল সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এক প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যপাল। তিনি বলেন, স্বাধীনতার পর ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে কেবল কয়েকজন ব্যক্তিকেই তুলে ধরা হয়েছে।
1: It is our solemn duty to respect, remember all these great men and women who gave their life, who gave their everything for the freedom of this country. And we know that our national freedom movement, we know the rule of Bengal. Bengal showed the way. Our revolutionary national song, Vande Mataram, given to us by Rishi Bankimchandra Chattopadhyay, which galvanized the whole nation and energized the national freedom movement, came from this land.
0: সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি চলবে বলে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন।
2: যে স্বাধীনতা আমরা পেয়েছি অনেক কষ্ট করে, অনেকের বলিদান, তার জন্য আমরা এই পেয়েছি, সেটা আমাদের রিয়েলাইজ করতে হবে। যেটা আগের কোনো সরকার আমাদের তিরঙ্গা যাত্রা সেইভাবে করতেই দেয়, পুলিশ পারমিশনই দিত না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হলো তিরঙ্গা যাত্রা এবং 10 তারিখে প্রায় 25,000 থেকে 30,000 সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করব এবং সারা ভারতবর্ষ সেবা।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। নবান্ন সভাঘরে এই অনুষ্ঠানে জরুরি অবস্থার সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হয়ে কারাবরণ করা মানুষজনকে সম্মানিত করা হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এরকম ব্যক্তিদের মাসে 10,000 টাকা সাম্মানিক ও 1,000 টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হবে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ফান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী জানান, তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও গভীর করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার মাদ্রাজ, কলকাতা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক হাইকোর্টে মোট 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে মাদ্রাজ হাইকোর্টে সবথেকে বেশি নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে। আইন ও বিচার মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন বিচারপতিদের মধ্যে 20 জন আইনজীবী এবং 10 জন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিক। মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে 15 জনকে মাদ্রাজ হাইকোর্টে, 8 জনকে কলকাতা হাইকোর্টে, 6 জনকে কর্ণাটক হাইকোর্টে এবং 1 জনকে মধ্যপ্রদেশ হাইকোর্টে নিয়োগ করা হয়েছে। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৃথক তদন্ত শুরু করেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় গতকাল এ কথা জানিয়েছেন।
3: সেই অভিশপ্ত দিন, সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাস যদি তদন্তকারী সংস্থা যেগুলো আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই, খালি খতিয়ে দেখতে পারি আমরা, সাহায্য করতে পারি তদন্তকারী সংস্থাকে কি কি হয়েছিল তার ইনফরমেশনটা।

0: আমাদের তরফ থেকে তাদের কাছে তুলে দেওয়া হবে।
1: অভয় স্মরণে আজ প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল 11টায় 2 মিনিট নীরবতা পালন ও প্রদীপ প্রজ্বলন করা হবে। উল্লেখ্য, 2024 সালের 8ই আগস্ট রাতে আরজি করে কর্তব্যরত অবস্থায় ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে স্থগিত থাকছে। পহেলগাঁও এবং বালতাল উভয় রুটে এই যাত্রা বন্ধ থাকবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তীর্থযাত্রীদের চলার পথ সারাইয়ের কাজ চলায় এই যাত্রা স্থগিতের সিদ্ধান্ত। এছাড়াও আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস রয়েছে ওই এলাকায়। এদিকে আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশায় আবারও ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর রাজ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। সুন্দরগড়, সম্বলপুর, ঝারসুগুড়া এবং বরগড় এই 4টি জেলা কমলা সতর্কতার আওতায় রয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান দেশের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক পথ অবলম্বনের প্রতি তেহরানের প্রতিশ্রুতির কথা ফের একবার মনে করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেস্কিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়ে তাঁর সরকারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। ইরান যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলা বারুদের মজুদ কমে যাওয়ায় পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলিকে অস্ত্র উৎপাদন এবং সরবরাহ দ্রুত করার নির্দেশ দিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী প্রতিরক্ষা উপসচিব স্টিভ ফেনবার্গ শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলিকে এজন্য 21 দিন সময় দিয়েছেন। উৎপাদন ক্ষমতা বাড়াতে পেন্টাগন বড় বড় প্রতিরক্ষা ঠিকাদার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাঠামো ভিত্তিক চুক্তি করারও উদ্যোগ নিয়েছে। প্যাট্রিয়ট এবং টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ইন্টারসেপ্টর সহ বিভিন্ন অস্ত্রের মজুদ পুনরায় গড়ে তোলার প্রচেষ্টার অঙ্গ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ফাইনাল খেতাব জিতেছেন ভারতের অস্মিতা চালিহা। ফাইনালে আজ তিনি চীনের হান কিয়ানসিকে 14-21, 21-14 ফলাফলে হারিয়ে দেন। চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগনিক রায় এবং সায়ন্তন কুশারি জুটি সোনা জিতেছেন। যোগ্যতা নির্ণয়ক পর্বে 34টি জুটি অংশগ্রহণ করলেও চূড়ান্ত পর্বে ওঠে 14টি দল। রাউন্ড রবিন লিগ পর্যায়ে নিজেদের মধ্যে খেলেই 14টি দলের সেরা হয়েছেন সাগনিক সায়ন্ত জুটি। তাদের সংগৃহীত পয়েন্ট 377.67। এই প্রতিযোগিতায় ক্রোয়েশিয়া দ্বিতীয় এবং চীন তৃতীয় স্থান অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে। চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল টেলিফোনে কথা বলেছেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে কথা হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টে 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সড়ক মেরামত এবং খারাপ আবহাওয়ার প্রেক্ষিতে পহেলগাঁও এবং বালতাল রুটে অমরনাথ যাত্রা বন্ধ রয়েছে। ভারতের রশ্মিতা চালিহা আসানে কোরিয়া মাস্টার্স ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই।
2: আকাশবাণী খরসাঙ্গ দিব্যতম অধিকারীবাট প্রাদেশিক সমাচার শুনহোস। পশ্চিম বঙ্গালকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীলাই হিজ কলকাতাকো মহাজাতি সদন অডিটোরিয়াম নাগরিক স্বাগত গরিয়েকো ছ। কার্যক্রমমা কলকাতা অনি ওরপরকা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, সাহিত্যিক, শৈক্ষিক, চিকিৎসা র গৌসেবা সংস্থানহরুকা প্রতিনিধিহরুকা সাথ উদ্যোগ র ব্যবসায়কা বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিত্বহরুকো উপস্থিতি রয়েকো থিয়ো। অভিনন্দনলে অভিভূত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীলে ভন্নুভয়ো কি পশ্চিম বঙ্গালকো জনতাকো প্রেম অনি বিশ্বাসকো কারণ উহাঁলাই জিত প্রাপ্ত ভয়েকো হো। जनताले राज्यको विकासको जिम्मेवारी उहाँलाई सुम्पेको छ। उहाँले भन्नुभयो कि उहाँ जमिनसित जुडेका व्यक्ति हुन् र सबैको सहयोग एवं स्नेहले बंगालको गौरवलाई पुनर्स्थापित गर्नमा सफलता प्राप्त हुनेछ। मुख्यमन्त्रीले भन्नुभयो कि वन्दे मातरम रविन्द्रनाथ टेगोर र स्वामी विवेकानन्दको भूमि हो। डाक्टर श्यामा प्रसाद मुखर्जी सँगसँगै यो भूमिमा सबै

0: सघन अनुगमन गर्न र आवश्यकता अनुसार समय समयमा उचित कदम चाल्न अधिकारीहरूलाई निर्देशन दिनुभयो। राष्ट्रिय अनुसन्धान एजेन्सी एनआईएले केरलको मल्लपुरममा जफत गरिएको अवैध विस्फोट पदार्थको ठूलो परिणाम सम्बन्धी मामिलामा थप एकजना आरोपीलाई पक्राउ गरेको छ। एजेन्सीका अनुसार आरोपीलाई हिजो मल्लपुरम जिल्लाको मञ्जरीबाट पक्राउ गरिएको हो। एनआईएले आरोपी यस मामिलाका मुख्य षड्यन्त्रकारी रहेको र जफत गरिएका विस्फोटक पदार्थको अवैध खरिदमा संलग्न रहेको जनाएको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। प्रधानमन्त्रीले भारत छोडो आन्दोलनमा सहभागी भएका सम्पूर्ण स्वतन्त्रता सेनानी तथा आन्दोलनकारीहरूप्रति अर्पण गर्नुभयो श्रद्धाञ्जली। उपराष्ट्रपतिले हर घर तिरङ्गा अभियान अन्तर्गत अन्डमान तथा निकोबार द्वीप समूहको राजधानी स्थित फ्ल्याग पोइन्टमा फहराउनुभयो राष्ट्रिय झण्डा। गृहमन्त्रीले गोरीमेडो स्थित प्रहरी प्रशिक्षण विद्यालयको मैदानमा आयोजित समारोहमा पुदुचेरी प्रहरीलाई राष्ट्रपति प्रहरी ध्वज प्रदान गर्नुभयो अनि रक्षा मन्त्रीले अपरेसन सिन्दूरले विश्वलाई भारत आफ्ना नागरिकको सुरक्षा सुनिश्चित गर्न जुनसुकै हदसम्म जान सक्ने र देशका महिलाहरूको शिरको सिन्दूरको रक्षा गर्न पूर्ण रूपमा प्रतिबद्ध रहेको स्पष्ट सन्देश दिएको बताउनु भएको छ। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: বলেছেন অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা অধিকার ও জনবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী চলতি মৌসুমে চীনের বর্তমান মজুদ পরিস্থিতি উৎপাদন স্তর এবং সার্বিক প্রয়োজনীয়তা পর্যালোচনা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে বলে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে। ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান ঝড়ের মুখে পড়ে যাত্রীদের আহত হওয়ার ঘটনায় এএআইবি তদন্ত করতে চলেছে বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভারত এখনও পর্যন্ত 1টি রূপসহ 3টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা।

0: এবারের উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তিরঙ্গা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার পাশাপাশি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজেদের যৌথ সংকল্পকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা দেশের গৌরব, এই তিরঙ্গা পতাকা দেশের জন্য সর্বদা সেরা উজাড় করে দেওয়ার অনুপ্রেরণার উৎস। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14 আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অনন্য স্মারক অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নাগরিকদের গর্বের জন্য জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। নতুন দিল্লির বেস হাসপাতালে আজ সিন্দুর মহারক্তদান যাত্রা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের নির্মূল করার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
1: পহলগাম মে ধর্ম পুষ কর হামারে নির্দোষ নাগরিকো পর কায়রানা আতঙ্কি হামলা হুয়া থা তো উসকে বাদ হামারি বাহাদুর সেনাও নে অপারেশন সিন্দুর কি শুরুয়াত কি থি হামনে পাকিস্তান মে বেঠে আতঙ্কিও আর উনকে সরপরস্তো কো নেস্ত নাবুদ কর দিয়া আর সারি দুনিয়া কো ইয়াহ বাতা দিয়া কি ভারত আপনে নাগরিকো কে সুরক্ষা কে লিয়ে ওয়া কিসি হদ তক জা সকতা হ্যায়। অপারেশন সিন্দুর কে মাধ্যম সে হামনে দুনিয়া কো বাতায়া কি হামারি নারী শক্তি কে সিন্দুর কি রক্ষা করনে কে লিয়ে

0: किसी भी हद तक जाने को तैयार है।
1: সিন্ধুর মহারক্তদান যাত্রার গুরুত্ব তুলে ধরে শ্রী সিং জোর দিয়ে বলেন, অপারেশন সিন্ধুর যেমন সাহসের পরিচয় দিয়েছে, ঠিক তেমনই এই বৃহৎ রক্তদান শিবির এক সহমর্মিতার প্রতীক। মহাত্মা গান্ধীর ডাকে 1942 সালের আজকের দিনই শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, তাদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রীবিজয়পুরমে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেন তিনি। বিআর আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বন্দে মাতরম উপলক্ষে তিরঙ্গা কনসার্টে উপরাষ্ট্রপতি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গৌরবময় ইতিহাস স্মরণ করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সংগ্রামীদের সাহস সকল ভারতীয়র জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনা ও উপনিবেশিক শাসন থেকে মুক্তির দৃঢ় সংকল্প প্রতীত করেছিল বলে তিনি উল্লেখ করেন। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বা জীবাশ্ম বহির্ভূত উৎস থেকে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 300 গিগাওয়াট ছাড়িয়ে গেছে। এর ফলে 2030 সালের মধ্যে নির্ধারিত 500 গিগাওয়াট লক্ষ্যমাত্রা 60% বেশি ক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মধ্যে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির পরিমাণ 54%-ও বেশি। কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা অধিকার ও জন বন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী চলতি মৌসুমে চীনের বর্তমান মজুদ পরিস্থিতি, উৎপাদন স্তর এবং সার্বিক প্রয়োজনীয়তা পর্যালোচনার জন্য খাদ্য ও জনবন্টন বিভাগের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে শ্রী যোশী চীনের পর্যাপ্ত মজুদ বজায় রাখতে এবং নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে সময়োচিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, উপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন 3টি ফৌজদারি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরিমেদুর পুলিশ ট্রেনিং স্কুলে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি পুদুচেরির মুরুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ অন্ধ্রপ্রদেশের গুন্টুরে রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেমাসানী চন্দ্রশেখর আলুরি সীতারাম রাজু ও বিরসা মুন্ডা সহ আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে শ্রী চন্দ্রশেখর বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার আদিবাসী এলাকায় রাস্তা সংযোগ ও পানীয় জলের সুবিধা বাড়ানোর লক্ষ্যে পিএম জনমান ও জল জীবন মিশনকে অগ্রাধিকার দিচ্ছে। গড়চিরোলি, গন্ডিয়া, নাগপুর সহ গোটা মহারাষ্ট্র জুড়ে আজ বিশ্ব আদিবাসী দিবস উৎসাহের সঙ্গে পালিত হয়। গোন্ড রাজা বক্ত বুলন্দ শাহের স্মৃতিস্তম্ভে এবং বিধানভবনের কাছে অবস্থিত আদিবাসী গৌরী শহীদ স্মৃতিস্তম্ভে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে আজ ত্রিপুরা জুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আগরতলার সুকান্ত একাডেমিতে প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের খড়গপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ শহরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে দেশ জুড়ে 1,00,000,000-এরও বেশি বাড়ি নির্মাণের কাজ শেষে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 1,00,000,000 বাড়ি মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর সহ 16টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের জন্য 2,09,000-এরও বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য 16,000-এর বেশি, তফসিলি জাতির মানুষদের জন্য প্রায় 22,000, তফসিলি উপজাতির জন্য 14,000-এর বেশি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 75,000-এর বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ঝড়ের মুখে পড়ে যাত্রীদের আহত হওয়ার ঘটনায় বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা AAIB তদন্ত করতে চলেছে। উল্লেখ্য, চলতি মাসের 4 তারিখে বিমানটি উড়ানরত অবস্থায় হঠাৎ প্রায় 300 ফুট নিচে নেমে যায়। ঘটনায় কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু সদস্য আহত হন। গাজায় চলতি সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আজ মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেন, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েল তার

0: প্রশ্নই প্রত্যাহার করবে না। তিনি জানান কিভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে ইসরায়েলি আধিকারিকরা বর্তমানে মার্কিন কর্তাদের সঙ্গে আলোচনা করছেন। রাশিয়া ইউক্রেন গত রাতে একে অপরের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে, এর ফলে উভয় পক্ষেই বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। রাশিয়ার বেলগারদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 4 বছরের এক শিশু সহ 5 জন নিহত হয়েছেন, আহত 20 জনের বেশি। অন্যদিকে ইউক্রেনের খার্কিভের সালতিভস্কিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, 2 জন নিহত, 13 জন আহত। এদিকে ইউক্রেন তাদের পেট্রিয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতি মাসে ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো ও শাহনাজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 3-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের এই চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জন করায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের নৌবাহিনীর ক্রীড়াবিদ বসন্ত কুমার মেঘওয়াল ও শাহনাজ খানকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। গাজায় সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:50।
1: আট বাজে 45 মিনিট ভইসকেছে আর আবার প্রস্তুত ভুটানি গীত।